শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 25 জুলাই শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি মইনুল শাওন। বিদেশি নাগরিকদের গ্রহণের ভবিষ্যৎ পন্থা খতিয়ে দেখতে জাপান সরকার শুক্রবার একটি নতুন বিশেষজ্ঞ প্যানেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সরকার জানুয়ারিতে বিদেশি নাগরিকদের বিষয়ে ভবিষ্যৎ নীতিমালার জন্য কিছু প্রাথমিক ধারণা সংকলন করেছে, যার মধ্যে জাপানি নাগরিকত্ব পাওয়ার জন্য

আরও কঠোর শর্তাবলী অন্তর্ভুক্ত রয়েছে। জোট চুক্তি অনুসারে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং জাপান ইনোভেশন পার্টি জানিয়েছে যে তারা 2026 অর্থ বছরের শেষ নাগাদ একটি জনসংখ্যা কৌশল প্রণয়ন করবে, যেখানে বিদেশি নাগরিক গ্রহণের সংখ্যাগত লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করা থাকবে। প্যানেলের সদস্যরা দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থা ও শিক্ষার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করবেন। ভবিষ্যতে জনমিতি সংক্রান্ত প্রত্যাশা বিবেচনায় রেখে বিদেশিদের কীভাবে গ্রহণ করা যায় সে বিষয়েও সদস্যরা ভাবার পরিকল্পনা করছেন। প্যানেলে হওয়া আলোচনার ভিত্তিতে চলতি অর্থ বছরের শেষ নাগাদ একগুচ্ছ মৌলিক নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছে সরকার। দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, দক্ষিণ চীন সাগরে সংঘাত প্রতিরোধের লক্ষ্যে একটি আচরণবিধি প্রণয়নের বিষয়ে চলতি বছরের মধ্যে আলোচনা সমাপ্ত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে তারা আগ্রহী। এ জলসীমায় চীন, ফিলিপাইন এবং অন্যান্য পক্ষের ভূখণ্ডগত দাবিগুলো পরস্পর বিরোধী। এই অঞ্চলের বিভিন্ন ঘটনা নিয়ে বেইজিং ও ম্যানিলা প্রায়শই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে এসেছে। বৃহস্পতিবার আসিয়ান তাদের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্পর্কে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। মঙ্গলবার ম্যানিলায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং এতে দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি ছিল আলোচনার প্রধান বিষয়। বিবৃতিতে সরাসরি চীনের নাম উল্লেখ করা হয়নি, তবে এতে বলা হয়েছে যে ওই এলাকায় সমুদ্র ভরাট, বিভিন্ন কার্যকলাপ এবং গুরুতর ঘটনা, যার মধ্যে এমন সব কর্মকাণ্ড রয়েছে যা সকল ব্যক্তির নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে, এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন মন্ত্রী। বিবৃতিতে মন্ত্রীরা এও বলেছেন যে আমরা আন্তর্জাতিক আইন অনুযায়ী বিরোধের শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তা পুনর্নিশ্চিত করেছি। লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কারে হামলা চালানোর বিষয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দাবির দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন তারা যদি আবার এমন করে তবে যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করবে। ট্রাম্প বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মর্মে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন হুতিরা ইরানের একটি প্রক্সি শক্তি এবং আরও হামলা হলে মার্কিন সামরিক বাহিনী উভয়কেই লক্ষ্যবস্তু করতে পারে। হুতিরা বৃহস্পতিবার জানিয়েছে যে তারা দুটি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তারা আরও বলেছে তাদের ঘোষিত নৌ অবরোধ সৌদি আরব লঙ্ঘন করায় এই হামলা চালানো হয়েছে। মার্কিন সংবাদ সংস্থা অ্যাক্সিয়স জানিয়েছে যে ট্রাম্প ইরানের ওপর একটি ব্যাপক হামলা চালানোর কথা বিবেচনা করছেন, যা তার মতে আগের যে কোনো সময়ের চেয়ে বড় হবে। প্রতিবেদনে বলা হয়েছে তিনি স্বীকার করেছেন যে এ ধরনের হামলার পরিণতি রয়েছে, তবে তিনি এও দাবি করেছেন যে সেনাবাহিনী প্রস্তুত এবং তিনি সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি অবস্থানে আছেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। চরমপন্থী গোষ্ঠী পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন বা PFLP বলেছে, 50 বছরেরও বেশি আগে একটি ইসরায়েলি বিমানবন্দরে মারাত্মক এক গুলিবর্ষণের সঙ্গে জড়িত থাকা ওকামোতো কোজো মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78। জাপানের জাতীয় পুলিশ এজেন্সি জানিয়েছে, তিনি দক্ষিণ পশ্চিম জাপানের কাগোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় ভিয়েতনাম যুদ্ধ বিরোধী আন্দোলন সহ বিভিন্ন প্রতিবাদ আন্দোলনে অংশ নিয়েছিলেন। ওকামোতো পরে শিগেনোবু ফুসাকো ও অন্যদের দ্বারা প্রতিষ্ঠিত এবং বর্তমানে বিলুপ্ত জাপানি রেড আর্মি জঙ্গি গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন। 1972 সালের 30শে মে ওকামোতো ও তার সহযোগীরা ইসরায়েলের তেল আবিবের নিকটবর্তী একটি আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে নির্বিচারে গুলি চালায় এবং গ্রেনেড নিক্ষেপ করে। এই হামলায় 24 জন নিহত এবং আরও 76 জন আহত হন। ইসরায়েলি কর্তৃপক্ষ ওকামোতোকে গ্রেফতার করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ফিলিস্তিনি জঙ্গি ও ইসরায়েলি সরকারের মধ্যে বন্দি বিনিময়ের অংশ হিসেবে 1985 সালে তিনি মুক্তি পান। 1997 সালে লেবাননে তাকে ও জাপানি রেড আর্মির অন্যান্য সদস্যদের আটক করা হয়, তবে পরে সেখানে তাকে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়। জাপানি রেড আর্মির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করা পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন ঘোষণা করেছে যে ওকামোতো বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে মারা গেছেন। জাপানি প্রধান টেলিকম কোম্পানি সফটব্যাঙ্ক জানিয়েছে, তারা আগস্ট মাসের মাঝামাঝি বা তার কিছু পরে অভ্যন্তরীণভাবে তাদের ফ্লাইং বেজ স্টেশন যোগাযোগ পরিষেবার পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে। সফটব্যাঙ্ক বৃহস্পতিবার হাই অল্টিচিউড প্ল্যাটফর্ম স্টেশন বা HAPS নামে পরিচিত পরিকল্পনাটি ঘোষণা করে। HAPS বলতে যোগাযোগ সরঞ্জাম সহ চালকবিহীন বিমানকে বোঝায়। তারা স্ট্র্যাটোস্ফিয়ার বা আন্তর আকাশে প্রায় 20,000 মিটার উচ্চতায় দীর্ঘ সময় ধরে উড়তে সক্ষম। এই উড়ন্ত বেজ স্টেশনগুলো ভূমিভিত্তিক অবকাঠামো চালু না থাকলেও 100 কিলোমিটার পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে সক্ষম হবে। সফটব্যাঙ্ক আশা করছে যে দুর্যোগের সময় অথবা দুর্গম পার্বত্য অঞ্চলে HAPS ব্যবহৃত হবে। এর লক্ষ্য হল আগামী বছরের মধ্যেই পরিষেবাটি বাণিজ্যিকভাবে চালু করা। জাপানের পশ্চিমাঞ্চলীয় জেলা নাগাসাকির শিশুরা প্রায় 150,000 সূর্যমুখী ফুল দিয়ে তৈরি একটি সুবিশাল গোলক ধাঁধায় ঘুরে বেড়াচ্ছে। উনজেন শহরের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা 2023 সাল থেকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রতি বছর সূর্যমুখী ফুলের গোলক ধাঁধা তৈরি করে আসছে। শিশুরা নিজেরাই এর প্রবেশ পথ থেকে প্রস্থান পথ পর্যন্ত রাস্তাটির নকশা করেছে। তারা আশা করছে যে এই গোলক ধাঁধাটি একটি নতুন পর্যটন আকর্ষণ হয়ে উঠবে। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা বৃহস্পতিবার হলুদ কাগজের ফিতা দিয়ে প্রবেশ দ্বারটি সাজিয়ে এবছরের সৃষ্টিতে চূড়ান্ত রূপ দিয়েছে। তাদের মধ্যে একজন দর্শনার্থীদের সূর্যমুখীর মতো ইতিবাচক থাকার আহ্বান জানিয়েছে। এরপর ছাত্রছাত্রীরা বেরোনোর পথ খুঁজতে গোলকধাঁধার মধ্য দিয়ে এগিয়ে যায়। শিশুদের নিজেদের সমান লম্বা সূর্যমুখী ফুলগুলো 3,300 বর্গমিটারের একটি মাঠ জুড়ে বিস্তৃত রয়েছে। কিছু শিশু এই অভিজ্ঞতাকে চ্যালেঞ্জিং তবে মজার বলে বর্ণনা করেছে। এই আকর্ষণীয় স্থানটি চলতি মাসের শেষ পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।